কর্ম তুলব চাঙ্গা নেমেগে ইরচেগে তু তু তি কংহলগতি চালগন চালকাই শাশানারাত তুই তিরাত মুতুলজেন